এটাই আকাশবাণী বিকানের কা ভিডিও চ্যানেল হ্যাঁ মিডিও রেট 215.05 মিটার ইয়ে 395 কিলোহার্টজ আর FM 101.6 মেগাহার্টজ পর সন্ধ্যা কে 5 বাজনে কো হ্যাঁ আমার আজ কি দূসরি সভা কে প্রসারণ আরম্ভ হতে হ্যাঁ সভা মে সবসে পেলে দিল্লি সে রিলে হোগে হিন্দি মে সমাচার